আজ শুক্রবার, 27 ভাদ্র 1948 শকাব্দ, 18ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 31 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:26 হয়ে 9 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 5:35 হয়ে 29 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 17 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

0: International Clearance Twin-Seater Trainers and HTT-40 Basic Trainer Aircraft to the Indian Air Force in Bengaluru today. It will also hand over Dhruv Next Generation Helicopters to Pawan Hans Limited, a public sector undertaking. The ceremony will be attended by Defence Minister Rajnath Singh and Minister of Civil Aviation Ram Mohan Naidu. The Defence Ministry said that induction of these platforms is another step towards strengthening the indigenous capabilities and reducing dependence on foreign sources. The BJP launched a month-long nationwide Seva Sankalp Abhiyan yesterday to mark Prime Minister Narendra Modi's 76th birthday. The campaign focuses on highlighting his commitment to public service and encouraging people, particularly the youth, to undertake acts of service. The drive also marks 25 years of Mr. Modi taking oath as Chief Minister of Gujarat on October 7, 2001. It will continue till 17th of next month. India said that it will take all necessary steps to protect its economic interests and ensure energy security. The External Affairs Ministry said the country remains firmly committed to ensuring energy security for its 140 crore people and will continue to do so through diversified sourcing and the basis of evolving market dynamics. In men's cricket, India crushed Afghanistan by 127 runs in the third T20 International to complete a 3-0 series sweep in New Delhi last night. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 18 সেপ্টেম্বর শুক্রবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলির। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা পাট পাতা বিকল্প আয়ের উৎস, বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গ্লোকোমার কারণ লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন স্নেহা ভৌমিক। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে এবং নিবেদিতা নাগ তহবিলদার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 8:00 জানা অজানা কথিকা জ্বালানি পর্ব, বলবেন ডক্টর দেবারতী মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময়, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ভুলে যাওয়া, রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষা, বলবেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অঙ্কিতা দত্ত। 9:00 গানে গানে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান। 9:25 সমীক্ষা লোকশিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণী অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল। 12:00 নজরুলগীতি সুমনাদের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী উর্মি গায়েন। 12:33 উনো জমির দুনো ফসল মাশরুম চাষ, এই বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। 1:00 গীতিকা। 1:45 মহিলা মহল লাইভ ফোন ইন অনুষ্ঠান কাজের খোঁজে, অতিথি শম্পা দেবনাথ শর্মা, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 সাঁওতালি গানে প্রথমে অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দ, এরপর মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এই বিষয়ে সাঁওতালি ভাষায় বলবেন পর্বত সোরেন, এবং শেষে নীলমণি টুডু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরাজি বিষয়ে পাঠদান।

করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিত্রিতা মজুমদার সাথে দুই শিক্ষার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী লবা মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে সাঁওতালি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য এই বিষয় নিয়ে আলোচনা। আলাপচারিতায় মদন মোহন বাসকে, সুখচাঁদ সরেন এবং সুতালাল সরেন শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর। প্রথমে মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা এই বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, এবং পরে লবণাক্ত অঞ্চলে খরিফ মরশুমে চাষ এই বিষয়ে ডক্টর কুমার সারেঙ্গির সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, উপস্থাপনায় অরুণাংশু ভট্টাচার্য, শিরোনাম সমবেতনের অধিকার। 8:00 নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী শ্রীকল্যাণ চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীমা দাশগুপ্ত। 9:45 রজরুল গীতি শিল্পী সুমনা দে। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য। 10:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত সেতার পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 6:35 রামচরিত মানস শুনবেন পর্ব 237। 6:45 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 8:30 নজরুল গীতি সুমনাদের কণ্ঠে। 8:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। 9:00 লোকগীতি শিল্পী উর্মি গায়েন। 9:10 রাজধারা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি পপি নাগির উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। এবারে দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুল গুলশন, উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে। 7:30 দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 2026 এশিয়ান গেমসের প্রাক পর্ব, 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। প্রথমে রাগ বিলাস খানি টোড়ি এবং পরে রাগ আহির ভৈরব। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে সেতার।

শুনলেন বিলাসখানি টোড়ির আগে সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। এবারে শুনুন আহির ভৈরব রাগে সেতার।

শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। প্রথমে রাগ বিলাস কানি টোড়ি এবং পরে রাগ আহির ভৈরব। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত সন্দীপ সেনের কণ্ঠে। এবারে রামচরিতমানস, আজ পর্ব 237।

সুপ্রভাত বন্ধু, একটা নতুন সকালের অনেক অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7:11 আর রোজকার মতো 7 সকালে সুপ্রভাত অনুষ্ঠান নিয়ে গানে গল্পে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমার যুববাণীর বন্ধু। তবে রোজকার মতো হলেও ক্যালেন্ডার কিন্তু বলছে রোজকার মতো তো একেবারে নয়, আজকের দিনটা বেশ খানিকটা স্পেশাল। হ্যাঁ, আর বলার অপেক্ষা রাখে না, জানি যে আজ বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোর সকাল মানেই সকাল সকাল অন্যরকম একটা অনুভূতি দিয়ে দিনটা শুরু, তাই না? মানে সকাল থেকে ঘুম ভাঙতেই জানলা খুলে আকাশের দিকে তাকালেই তুমি কি দেখতে পাবে বলো তো? আজ সূর্য না, সে তো রোজই দেখতে পাও, আজ এক্সট্রা কি দেখতে পাবে? আকাশ জুড়ে রঙের মেলা, তাই তো? নানা রকম রঙের, নানা নামের, নানা সাইজের, নানা আকৃতির, নানা অনুভূতি দিয়ে গড়া বিভিন্ন ঘুড়ি নানা দিকে উড়ে বেড়াচ্ছে। সে সুন্দর একটা দৃশ্য কল্পনা করলেই প্রতি বছর মনে হয় যে এই দৃশ্যটার জন্য বোধহয় আমরা বিশ্বকর্মা পুজোর জন্য মুখিয়ে থাকি সারা বছর, যেই সকাল সকাল জানলা খুললেই এমন সুন্দর একখানা দৃশ্য দেখতে পাব। সেই নীল আকাশ জুড়ে একের পর এক রঙিন ঘুড়ি, কোথাও লাল, কোথাও নীল, কোথাও হলুদ, কোথাও আবার একেবারে বাহারি নকশার নানা রকম রং মেশানো ঘুড়ি। আর একটু পরেই ছাদ থেকে ভেসে আসবে সেই চিরও চেনা আওয়াজ, ভোক্কাটা। ঠিক এই যে এই একটা শব্দ, এই ভোক্কাটা শব্দটা শুনলেই একেবারে ছোটবেলার কত স্মৃতি একেবারে মানে এক নিমেষে, এক তুড়িতে বলতে গেলে একদম জীবন্ত হয়ে ওঠে, তাই না? মনে পড়ে যায় কত কত দিনের কথা, যে দিনগুলোই সারা দিন হয়তো ছাদেই কাটিয়ে যেত, কেটে যেত আমাদের। এই ঘুড়ি, এই মাঞ্জাই, লাটাই, পাশের বাড়ির ছাদের সঙ্গে একদম হাড্ডাহাড্ডি লড়াই, এই নিয়েই সারাটা ছোটবেলার দিনগুলো একদম নিমেষের মধ্যে যেন ফস করে বেরিয়ে যেত। তারপর মনে হতো এই যা সন্ধে হয়ে গেল, বিকেল হয়ে গেল, এই বৃষ্টি পড়তে শুরু করে দিল, এক্ষুনি তো শুরু করলাম ঘুড়ি ওড়ানো। ঠিক ঘুড়ি ওড়ানো জিনিসটা ঠিক এরকম, যেন শেষই হয় না, শেষই হয় না। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ছোটবেলার শোনা সেই ঘুড়ির গানের সুর যেন আজও কানে বাজে। আর বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই আকাশের দিকে তাকালে মনে হয় নীল আকাশটা যেন বিশাল একখানা ক্যানভাস, আর সেই ক্যানভাস জুড়ে আঁকা রয়েছে বিভিন্ন রঙের রঙিন ঘুড়ির ছবি।

আজ বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো মানেই অবশ্যই শুধু পুজো তো আমাদের কাছে নয়, বাঙালির কাছে এর একটা আলাদা আবেগ আছে। কারণ বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় ওই যে যেটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি, দিন গুনে গুনে গুনে গুনে প্রতি মাসে ভাবি যে আর কতদিন বাকি, সেই দুর্গা পুজো আর বেশি দূরে নয়। আজ বিশ্বকর্মা পুজো মানে বেশি দিন আর বাকি নেই মায়ের আসতে, তাই না? শরতের আকাশ, তুলোর মতো মেঘ, বাতাসে হালকা একটা উৎসবের গন্ধ, সব মিলিয়ে বিশ্বকর্মা পুজো যেন বাঙালির শারদোৎসবের একটা আগমনী বার্তা। আর এই যে এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ, অবশ্যই অবশ্যই অবশ্যই ঘুড়ি। সেই ঘুড়ির গল্পই জমিয়ে হবে আজ। সত্যি বলতে গেলে দেখো, আমাদের স্বপ্নগুলো যেন আমাদের জীবনে যেমনভাবে ভেসে বেড়ায়, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্দেশ্যে, বলতে গেলে বিভিন্ন অনুভূতি দিয়ে গড়া যে স্বপ্ন, সেই স্বপ্নের মতোই তো ঘুড়িগুলো এই বিশাল একটা নীল আকাশে উড়ে বেড়ায় টুকরো টুকরো হয়ে, তাই না? আমরা কেউ জানি না সেই ঘুড়ির ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হবে। ঠিক যেমন আমাদের যে বিভিন্ন রঙে বোনা স্বপ্নগুলো, আমরা হয়তো জানি না যে সেই স্বপ্নগুলো আদৌ কোনো দিন সত্যি হবে কি না। কিন্তু ওই যে যখন আমাদের মনের মধ্যে, আমাদের জীবনে সেই স্বপ্নগুলো বিভিন্ন রং নিয়ে ঘুরে বেড়ায়, তখনই মনে হয় জীবনটা যেন বড্ড সুন্দর, স্বপ্ন দেখাটাও বড্ড সুন্দর। জানি না সেই স্বপ্ন সফল হবে কি না, তবুও এই জার্নিটা বড্ড সুন্দর, তাই না? এই যে সুন্দর একটা রেশ সকাল সকাল, সেটা বজায় রেখেই একটা সুন্দর গান দিয়েই আমাদের জমজমাট আড্ডাটা আরও জমজমাট করে তোলা যাক। চলো বন্ধু, তারপর তো অনেক গল্প বাকি আছেই, গল্প হবে, আড্ডা হবে, তবে এখন এই গানটা শুনে নেওয়ার পালা।

ভোকাট্টা তোমার ভালোবাসা। সত্যি কত যে গোপন প্রেমের সুতোর টানে, কত যে খুড়িকে একসময় ভোকাট্টা হতে হয়েছে, তার হিসেব রাখলে হয়তো খাতা ভরে যেত। পাশাপাশি ছাদ থেকে উঠছে ঘুড়ি, হাড্ডাহাড্ডি লড়াই, তার মধ্যেই কাজল চোখের ইশারায় ভাগ্য নির্ধারণ হয়ে যেত বেচারা ঘুড়ির। সে পরাজয় অবশ্য দুঃখ নেই, আছে সমর্পণ, আছে মনের কোণের ওই যে সুখী সুখী বাঁচা, সুখ সুখ আবেশ, সেই যে সুখের একটা আবেশ, সেই আবেশ হয়তো আজও পুরোপুরি হারিয়ে যায়নি, হয়তো আজও ভালোবাসার টানে ভোকাট্টা হয়ে যায় কিশোর প্রেমিকের মন, মনের গোপন চিরে কোঠায় লেখা থাকে সেই গল্প। আর ঘুড়িটার গল্প, সেই গল্প তো আকাশ নিজে লেখে, নিজের হাতেই খোদাই করে দেয় মেঘেদের বুকে। আচ্ছা, এই যে ঘুড়ি নিয়ে এত গল্প, এত নস্টালজিয়া, এই যে ঘুড়ি ওড়ানো নিয়ে আমাদের এত আবেগ, এত কিছু, এইগুলো শুরু কবে হলো? মানে কখনো ভেবে দেখেছো বিশ্বকর্মা পূজোর দিন ঘুড়ি ওড়ানোর এই চলটা এলো কোথা থেকে? চলো সেই গল্পটা জানা যাক। পুরাণ বলছে বিশ্বকর্মা হলেন দেবলোকের প্রধান কারিগর, মানে তাকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার। না না, তিনি যে সে ইঞ্জিনিয়ার নয়, কিন্তু বাপু, বলা হয় ব্রহ্মার নির্দেশে তিনি এই গোটা পৃথিবীটাকেই নিজের হাতে তৈরি করেছিলেন। কৃষ্ণের বাসস্থান দ্বারকা বলো, কিংবা রাবণের স্বর্ণলঙ্কা, কিংবা হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, এমন বহু প্রাচীন নগর গড়ে ওঠার পিছনে তারই অবদান। ঋগ্বেদের বর্ণনা অনুযায়ী বিশ্বকর্মাকে স্থাপত্য এবং যন্ত্রবিদ্যার অন্যতম জনক হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু বাড়ি বা নগর তৈরি নয়, পুরাণে এমন কথাও রয়েছে যে বিশ্বকর্মা নাকি দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন। আর সেই যে উড়ান, সেই উড়ানের স্মৃতিকেই মনে রেখে নাকি বিশ্বকর্মা পূজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। কথাটা ভাবতেই বেশ অবাক লাগছে, আবার বেশ ভালোও লাগছে, তাই না? মানে এক সময় যে দেবতাদের বিশাল যে রাজকীয় উড়ন্ত রথ, সেই রথের সঙ্গে অন্যদিকে মানুষের হাতে তৈরি একটা ছোট্ট কাগজের ঘুড়ি, যেটা সুতোয় বাঁধা থেকেও আকাশ ছুঁতে চায়, ওই উড়ন্ত রথের মতোই। হয়তো এই কারণেই ঘুড়ির মধ্যে একটা আলাদা স্বপ্ন লুকিয়ে থাকে, একটা আলাদা টান লুকিয়ে থাকে। মানে ক্ষুদ্র হয়েও বিশাল আকাশকে ছুঁয়ে দেখার যে স্বপ্ন, সেই স্বপ্নের টান। আচ্ছা, বিশ্বকর্মা পূজোর দিনটাও তো বলতে গেলে স্বপ্ন দেখারই দিন, তাই না? যে স্বপ্ন কারিগর, ইঞ্জিনিয়ার, নির্মাণকর্মী এবং বিভিন্ন যন্ত্রের সঙ্গে যে মানুষেরা রোজ কাজ করেন, সেই মানুষদের স্বপ্ন, সেই মানুষেরা যে স্বপ্ন দেখে রোজ এগিয়ে চলেন, রোজ ধুলো ধোঁয়া, বিভিন্ন যন্ত্রণা সব কিছুর সঙ্গে লড়াই করেন, সব আঘাত সহ্য করেন, সেই স্বপ্নেরই তো দিন আজ, তাই না? নতুন করে সেই স্বপ্ন বোনার দিন, সেই স্বপ্নকে সত্যি হতে দেখার দিন, সেই স্বপ্নকে সেলিব্রেট করার দিন। যেখানেই যন্ত্র আর কারিগরি আজ থাকবে, সেখানেই দেখা যাবে ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর আয়োজন হচ্ছে। তবে যতই পুজো, কাজ আর আয়োজন থাকুক, বাঙালির কাছে এই দিনটার একটা অন্য পরিচয় কিন্তু থেকেই যায়, বলো? ঘুড়ির উৎসব, আজ বাঙালির ঘুড়ি ওড়ানোর দিন, জমিয়ে ঘুড়ি ওড়ানোর দিন। জানো বন্ধু, কথিত আছে রাজ আমলেও বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানোর ভীষণ চল ছিল। রাজা মহতাব চাঁদ নাকি নিজেও ঘুড়ি ওড়াতে ভীষণ পছন্দ করতেন, আর মানে বাকিদেরকেও উৎসাহিত করতেন ঘুড়ি ওড়ানোর জন্য। বর্ধমানের রাজাদের সঙ্গে আদি যোগ ছিল পাঞ্জাবের, আর পাঞ্জাবে তো ঘুড়ি ওড়ানোর উৎসব বহু দিন ধরেই জনপ্রিয়। অনেকের মতে সেই সূত্র ধরেই বর্ধমানেও ঘুড়ি ওড়ানোর উৎসব প্রচলন হয় একসময়। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই যে আনন্দ, সেই আনন্দ ভাগ করে নিতে মানুষ আপন করে নেন ঘুড়ি ওড়ানোকে, সেই আনন্দ ছড়িয়ে পড়ে বাংলার কোণে কোণে। তবে হ্যাঁ, ঘুড়ির কথা বলতে গেলে একটা জিনিসের কথা না বললে কিন্তু সে ভীষণ রাগ করবে, মাঞ্জা। ঘুড়ি আর মাঞ্জা যেন একেবারে মেড ফর ইচ আদার, অসাধারণ কেমিস্ট্রি, ঠিক যেন রিয়েল লাইফের আমাদের রিলেশনশিপের মতো। ভালোবাসার এমন টান যে কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারে না, থাকলেও উড়তে তো পারবেই না বাপু। আবার দেখো, সেই ভালোবাসার মানুষের, মানে সেই ভালোবাসার ঘুড়ি আর মাঞ্জার মধ্যেই রাগ হলে কিন্তু সেই রাগের ধারেই কেটে যায় তাদের সম্পর্ক। তখন

0: হয়ে যায় দিশেহারা, হয়ে যায় ভোকাট্টা। তাহলে কি বুঝলে বন্ধু, তোমার জীবনের বিশেষ মানুষটির সঙ্গেও যদি তোমার মনোমালিন্য হয়ে থাকে, তার উপর ভীষণ ভীষণ ভীষণ রাগ হয়, তবুও মাথা ঠান্ডা রেখে রাগ সামলে নিতে হবে। কারণ ওই যে রাগের একটু ধারে যদি ভালোবাসার সুতোটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু দুজনেই একেবারে দিশেহারা হয়ে পড়বে, একেবারে না চাইতে ভোকাট্টা সিচুয়েশন হয়ে যাবে। তার চেয়ে বাপু মাথা ঠান্ডা রেখে মিটিয়ে নেওয়াই ভালো, তাই নাকি? দিব্যি উড়ে বেড়াতে পারবে এই জীবন আকাশে। কখনো তুমি হবে ঘুড়ি, সে হবে মাঞ্জা, কখনো তুমি হবে মাঞ্জা, সে হবে ঘুড়ি। যাই হোক, টপিকে ফিরি, বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, একটা সময় কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন পাড়ায় পাড়ায় দারুণ একটা প্রিপারেশনের রেওয়াজ ছিল। মানে দল বেঁধে বসে, লাইন দিয়ে বসে সুতোয় মাঞ্জা দেওয়া, কেউ সুতো ধরে থাকছে, কেউ মাঞ্জা লাগাচ্ছে, কেউ পুরো কাজটা তদারকি করছে, কেউ কাঁচ গুঁড়ো করছে, আর গল্প সে তো আড্ডায় জমিয়ে চলছে, তার সঙ্গে চায়ের ভাঁড় পরপর শেষ হতেই থাকছে। এই যে রাত জেগে মাঞ্জা দেওয়া, তারপর সকালে কে কত ঘুড়ি কাটবে তার পরিকল্পনা, আর সেটা নিয়ে কম্পিটিশন, আহা কি দিন ছিল বলতো। মানে সেলফোনের প্রতি অ্যাডিকশন নেই, বসে বসে স্ক্রোল করা নেই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়া নেই, রয়েছে শুধু পরস্পরের সঙ্গে অনাবিল একটা সম্পর্ক, একটা ভালোবাসা, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ, মিলেমিশে থাকা, সেই যে আনন্দ, সেই আনন্দ আমরা হয়তো প্রত্যেক মুহূর্তেই মিস করি, অথচ চাইলে আমরা কিন্তু নিজেরাই ফিরে যেতে পারি। তবু কোনো একটা বাধা যেন আমাদেরকে আটকে রাখে সর্বক্ষণ। তবে এই যে বলছি, এই ছবিটা যে রাত জেগে প্রিপারেশন, সেই ছবিটা তো বদলে অনেকটাই গিয়েছে। বলতে পারো ব্যস্ততার চাপে অনেকেই বাড়িতে বসে আর মাঞ্জা তৈরি করেনই না, বাজার থেকে সুতো কিনেই ঘুড়ি ওড়ানো হয়। একসময় জানো তো কলকাতার আশেপাশের এলাকাতেও ভালো মাঞ্জা দেওয়ার সুতো তৈরি হতো অনেক অনেক দোকানে, কিন্তু এখন সেই কারিগর তাদের পেশা খুইয়েছে, সেই সংখ্যা অনেক কমে গিয়েছে। আর একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, ঘুড়ি ওড়ানোর আনন্দ যেন কখনো বিপদের কারণ না হয়। মাঞ্জার কথা বলছি বটে, কিন্তু এই ঘুড়ির সুতোর জন্যই বহু বিপদ হয়েছে। ক্ষতিকর বা ধারালো সুতো মানুষ, পাখি এবং অন্যান্য প্রাণীর জন্য ভীষণ ভীষণ ভয়ঙ্কর হতে পারে। তাই নিরাপদ সুতো ব্যবহার করো, যারা আজও ঘুড়ি ওড়াচ্ছ তাদেরকে তো সত্যি বলতে আমার এক রাশ ভালোবাসা, এক রাশ শুভেচ্ছা যে তোমরা আজও ঘুড়ি ওড়াচ্ছ। তবে হ্যাঁ, ওই যে বললাম, মাথায় রেখো সুরক্ষার কথা সবার, সুরক্ষিত সুতো ব্যবহার করো, আর ঘুড়ি ওড়ানোর আনন্দটা সবাইকে নিয়ে উপভোগ করো একেবারে। তবে উপভোগ করতে তো একটু আড্ডার পাশাপাশি গানও লাগে, তাই না? চলো একটা সুন্দর গান শুনে আবারও ফিরে আসবো আজকের গল্পে।
1: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়। সান্দিয়া মাঞ্জায় বগ্গা ভোকাট্টা।

আছে। ওই ছোঁড়া আরে ওই ছোঁড়া মল যা আত্মা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমে গে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, এ কিশোর পারবে কি এই

কাটি চাঁদি আল মোমবাতি বক্কা আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা ইট কাটি ছাঁদি।

সত্যি যে মানুষগুলো আজও জীবনের টানে, পরিস্থিতির চাপে আজও মাটিতেই বাঁধা পড়ে রয়েছে, তাদের মন উড়ে বেড়াচ্ছে আকাশে, তবুও তারা ছুঁতে পারছে না আকাশটা। আশা করি আজকের দিনে, প্রার্থনা করি যে মুক্তির ঘুড়ি তাদেরকে ভাসিয়ে নিয়ে যাক মুক্তির আকাশে। আজ না হোক, একদিন তো বটেই, একদিন তারাও ঘুড়ির মতো উড়ে বেড়াক স্বাধীন আকাশে। যে গল্প করছিলাম সেই গল্পে ফিরি আবারও। আজ বিশ্বকর্মা পুজো আর সুপ্রভাতের আড্ডা নিয়ে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি ঐন্দ্রিলা। আচ্ছা, এই যে গানে শুনলাম পেট কাটি চাঁদিয়াল, আমরা তো আগে ছোটবেলা থেকেই যে কটা ঘুড়ির নাম শুনেছি তার মধ্যে প্রথমেই আসে এইগুলো। তবে ঘুড়ি মানেই কি শুধু পেট কাটি আর চাঁদিয়াল? একেবারে তাই নয় বন্ধু, সারা পৃথিবীতে হাজার হাজার রকমের ঘুড়ি রয়েছে, নকশাও আলাদা, আকার আলাদা, ওড়ার ধরনও আলাদা। সবচেয়ে পরিচিত যে ঘুড়িগুলো তাদের সঙ্গে তোমাকে একটু পরিচয় করিয়েই দিই। সবচেয়ে পরিচিত ঘুড়িগুলোর মধ্যে রয়েছে ডায়মন্ড কাইট, নাম শুনেই বুঝতে পারছো দেখতে অনেকটাই হীরের মতো। এই ধরনের ঘুড়ি পৃথিবীর নানা জায়গায় বহু বছর ধরে জনপ্রিয় রয়েছে। তারপর রয়েছে বার্নডোর কাইট, এটা বেশ অন্যরকম, গঠনটাও অন্যরকম, আকাশে ওড়ার ধরনটাও বেশ আকর্ষণীয়। তারপর রয়েছে রোলার কাইট, যেটা বাতাসের জোরের সঙ্গে পাল্লা দিয়ে অনেক অনেকক্ষণ আকাশে টিকে থাকতে পারে। আবার সমুদ্র সৈকতের দিকে দেখা যায় স্লেড কাইট, দেখতে অনেকখানি প্যারাশুটের মতো জানো তো। আবার রয়েছে বক্স কাইট, আবারও নাম থেকেই বোঝা যাচ্ছে ঘুড়ির ধরন অনেকটা বাক্সের মতো। আর যদি একটু মজার ঘুড়ির কথা বলি তাহলে বলতে হয় অক্টোপাস কাইট। একটা বিশাল একটা অক্টোপাসের মতো দেখতে ঘুড়ি, আকাশে উড়লে তুমি বুঝতেই পারছো তুমি ভয়ও পেতে পারো, আবার ভ্যাবা চাকা খেয়ে অজ্ঞানও হয়ে যেতে পারো। কিন্তু যদি আগে থেকে জানো যে এরকম ঘুড়ি আছে তাহলে কি করবে, টুক করে একটা ছবি তুলে নেবে, অথবা ওই ছবিটা দেখিয়ে আজকেই নিজের ইচ্ছে মতো ঘুড়ি বানিয়েও নিতে পারো। কারণ জানি অনেকেই ঘুড়ি বানাতে কিন্তু পারো, আর অনেকেই ঘুড়ি বানাতে নিজেরাই পছন্দ করে। আর হ্যাঁ, অবশ্য এখন অনলাইন বলো বা অফলাইন বলো বিভিন্ন রকম ঘুড়ির সম্ভার আমরা চারপাশে দেখতেই পাই, তাই জেনে রাখা ভালো, যতদিন না আমরা নিজেরা ওড়াতে পারছি ততদিন আস্তে আস্তে বিভিন্ন রকম ঘুড়ির সম্বন্ধে জানতে জানতে এমন একখানা এনসাইক্লোপিডিয়া তৈরি করে ফেলো যে একদিন একদিন শখের সমস্ত ঘুড়ি একসাথে কিনে নিয়ে ওড়াতে পারো আকাশে। তবে যত রকমের ঘুড়ি থাকুক না কেন, আমাদের বাঙালির কাছে কিন্তু ওই যে আমরা যেমন বলি বাঙালির ডাল ভাত, আর সেই রকমই পেট কাটি চাঁদিয়াল মোমবাতির একটা আলাদা জায়গা থাকবেই। কারণ এগুলো শুধু ঘুড়ির নাম তো নয়, এগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ছোট্টবেলার অনেক অনেক স্মৃতি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা, বাবা দাদা কিংবা বন্ধুর হাতে লাটাই, কেউ বলছে ঢিল দে, আবার কেউ বলছে টান টান টান, আবার তারপর হঠাৎ পাশের ছাদ থেকে একটা চিৎকার, ভো কাট্টা, ব্যাস চারপাশে শুরু হয়ে গেল আনন্দের হুল্লোড়। কাটা ঘুড়িটা কোথায় পড়বে সেটা ধরার জন্য দে ছুট, কেউ গলি দিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার মাঠের দিকে ছুটছে, কেউ আবার ছাদ থেকে তাকিয়ে বলছে ওই যে নামছে, ওই যে ওখানে। ঘুড়ি ওড়ানোর এই যে অনাবিল আনন্দ, এই উৎসাহ, এই হুল্লোড়, যেন কোনো বয়সে সেটা কমে যায় না জানো তো। হয়তো আমাদের ইচ্ছেটা বা আমাদের জীবনটা অনেকটা জটিল হয়ে যায়, ইচ্ছেটা অনেকটা কমে যায়, কিন্তু ঘুড়ি ওড়াতে গেলে এই হুল্লোড়ের যে সীমা থাকবে না সেটা খুব অবশ্যম্ভাবী। মানে তুমি ভাববে যে একটু আধটু ঘুড়ি উড়িয়ে চলে আসি, ওই একটু আধটু ঘুড়ি ওড়ানোটা কখনোই হয় না, ঘুড়ি ওড়ানোটা সবসময় বেশি বেশিই হয়। এই হুল্লোড়টা সবসময় ঘুড়ি ওড়ানোর সঙ্গে এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে তুমি ঘুড়ি ওড়াতে গেলে তোমার মন ভালো হবে না এমনটা হতেই পারে না। আর এই যে ছোটরাও মজা পায়, বড়রাও মজা পায়, হয়তো এখন আকাশে আগের মতো ঘুড়ির সংখ্যা একটু কমেছে, কারণ দেখো পাশের বাড়ির ছাদ থেকে যে ঘুড়িটা উড়ছে সেই ঘুড়িটা দেখার জন্য ওই যে ফ্ল্যাটের একদম নিচে তলার বাচ্চাটা যতই উঁকি মারুক সে কিন্তু দেখতেই পাবে না, কারণ বহুতলে ছেয়ে গেছে আকাশ। সেই আকাশ কি করে তার কাছে ধরা দেবে বলো? সেই আকাশও চাইছে তার কাছে ধরা দিতে, ছোট্ট ছেলেটাও চাইছে আকাশের কাছে ধরা দিতে। কিন্তু মাঝে চলে এসেছে নগরায়ণ, মাঝে চলে এসেছে আমাদের উচ্চাকাঙ্ক্ষা, সেই উঁচু উঁচু আশা, সেই উঁচু উঁচু বিল্ডিং আমাদের আকাশকে অনেকখানি ছেয়ে ফেলেছে। তবু যেটুকু আকাশ রয়েছে সেইটুকু আকাশ ছেলেটাকে হাত

জানি দেয় ডাকে, সে ছেলেটা কখনো ছুটে চলে যায় আকাশের কাছে ছাদ থেকে, নিজের একাই হয়তো ছোট্ট ঘুড়িটা উড়িয়ে দেয় আকাশের কাছে পৌঁছানোর জন্য। আজও কোনো ছাদে একটা লাটাই ঘুরছে, আজও কোথাও না কোথাও কাটা ঘুড়ির পিছনে ছুটছে কয়েকটা ছোট্ট পা, আর আজও আকাশের দিকে তাকালে মনে হয় জীবন যতই মাটির সঙ্গে বাঁধা থাকুক মনটা মাঝে মাঝে ঘুড়ির মতোই উড়তে চায়। বলো, বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় নতুন কিছু সৃষ্টি করতে, নতুন কিছু গড়তে, আর ঘুড়ি আমাদের শেখায় স্বপ্ন দেখতে, স্বপ্নকে আকাশের ডানা মেলে উড়তে দিতে। হাতে শুধু একখানি সুতো থাক, তবু সেই সুতোর জোরেও চোখ থাক আকাশের দিকে, হয়তো এটাই ঘুড়ির সবচেয়ে সুন্দর বিষয়। তাই আজ বিশ্বকর্মা পুজোর সকালে ছাদে ওঠো, আকাশের দিকে তাকাও, ফোনটা একটুখানি সুইচ অফ করে রেখে যাও তো ছাদে, যদি ঘুড়ি ওড়াও তাহলে নিরাপদভাবে ওড়াও অবশ্যই, পাখি মানুষ এবং চারপাশের সবার কথা মাথায় রেখে আনন্দ করো, আর একা একা ওড়াতে গিয়েও যদি দেখো কয়েকটা বাড়ির পরের ছাদ থেকে আরেকজনকে ওড়াচ্ছে, তাকে হাঁক দাও, একসাথে ওড়াও, একসাথে আনন্দ ভাগ করে নাও, তাহলেই তো আনন্দ দ্বিগুণ হবে, আনন্দ তো ভাগ করলেই দ্বিগুণ হয় তাই না? আর যদি ঘুড়ি নাও ওড়াও তাও সমস্যা নেই, একটু আকাশটা দেখো না, দেখবে নীল আকাশের বুক চিরে কোনো না কোনো রঙিন ঘুড়ি নিশ্চয়ই উড়ে যাচ্ছে, আর তোমাকে হাত নেড়ে বলছে যে এখনও রং ফুরিয়ে যায়নি জীবন থেকে, হয়তো সেই ঘুড়িটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই ছোট্টবেলার কোনো বিকেলে, তোমার ক্লান্ত মনকে ভরিয়ে তুলবে শৈশবের আনাবিল আনন্দে, তাই না? চলো সেই ছোট্টবেলার স্মৃতি থেকে টুক করে আমরাও একটুখানি ঘুরে আসি, সেই অনাবিল আনন্দ থেকে একটু ভাগ নিয়ে আসি, চলো।

ঘুরি আর বিশ্বকর্মা পুজো মিলিয়ে জমজমাট এই আড্ডার পরে বলতেই হয় যে হ্যাঁ, আমরা আজ বিশ্বকর্মা পুজো নিয়ে গল্প করার পরে মোটামুটি আড্ডার একটু শেষের দিকেই এসে পৌঁছেছি। তাই আজকের এই যে দিন, এই যে 18ই সেপ্টেম্বর, সেই দিনটার যে বিশেষ বিশেষ ঘটনা আগে ঘটে গিয়েছে সেগুলো না জানলেই নয়। এবার চলো আজকের গল্প তো হলো, মানে এই যে বিশ্বকর্মা পুজো, সেই জন্য এই দিনটা স্পেশাল, অবশ্যই স্পেশাল। তাছাড়াও কী কী স্পেশালিটি আছে শুনে নেই, আজ এই দিনে কী কী হয়েছিল।

1502 সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন। 1809 সালের আজকের দিনে লন্ডনের রয়্যাল অপেরা হাউস উদ্বোধন করা হয়। 1923 সালের আজকের দিনে ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। 1948 সালের আজকের দিনে অপারেশন পোলো সমাপ্ত হয়, যখন ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ রাজ্যের সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর আত্মসমর্পণ গ্রহণ করে। 1977 সালের আজকের দিনে ভয়েজার 1 প্রথমবার দূর থেকে পৃথিবী ও চাঁদের একসঙ্গে ছবি তোলে। 1869 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জগদানন্দ রায়। 19 শতাব্দীর বিজ্ঞানমূলক কল্পকাহিনী লেখক ছিলেন তিনি। বিজ্ঞান জনপ্রিয় করার উদ্দেশ্যে বেশ কিছু বই লিখেছিলেন। বৈজ্ঞানিক সত্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার তাগিদেই তিনি লেখা শুরু করেন। তিনি শুক্র ভ্রমণ নামক একটি বই প্রকাশ করেন। এই বিজ্ঞান কল্পকাহিনীমূলক গ্রন্থ রচনার জন্যই মূলত তাকে বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনীমূলক সাহিত্য চর্চার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা যায়। 1884 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মনমথনাথ ঘোষ। তিনি ছিলেন প্রখ্যাত জীবনীকার। সরকারি অফিসে কাজের পাশাপাশি তিনি সাহিত্যকর্ম চালিয়ে গিয়েছেন। গল্প এবং কাব্য রচনায় তার পারদর্শিতা ছিল চোখে পড়ার মতন। বেশ কিছু কবিতা এবং গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20। 1886 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন যদুগোপাল মুখোপাধ্যায়। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, অনুশীলন সমিতির অবিংশবাদী নেতা এবং প্রখ্যাত চিকিৎসক। রাজনীতি ক্ষেত্রে তিনি বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ এবং সুসাহিত্যিকও ছিলেন তিনি। 1899 সালের আজকের দিনে মৃত্যু হয় রাজনারায়ণ বসুর। তিনি ছিলেন বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি। সমাজ সংস্কারক হিসেবে তিনি 1850-এর দশকে বিধবা বিবাহকেও উৎসাহ দিয়েছেন। 1992 সালে আজকের দিনে মৃত্যু হয় খ্যাতনাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী মেনকা ঠাকুরের।

তাহলে গল্প তো অনেকখানি হলো, বিশ্বকর্মা পুজোর গল্প হলো, ঘুড়ির গল্প হলো, আর আজকের দিনের ইতিবৃত্তও জানা হয়ে গেল। তাহলে গল্প করতে করতে এতখানি যখন চলে এলাম, গানের ঝুলি থেকে গান তো আরেকখানি বের করাই যায়। গল্পখানি আরেকটু মাখোমাখো হোক, তারপর ফিরে আসব তোমাদের প্রিয় কথায় কথায় নিয়ে। কথায় কথায় গল্প বলবো আরও, তবে এখন একটা গানের সময়, চলো।

চন্দ্রবিন্দুর একটা ফাটাফাটি গান শুনে আবারও ফিরে এলাম গল্পে। সত্যি একটাই তো জীবন, তাই উড়ে যাওয়ার চেয়ে শ্রেয় আর কিছুই নেই। যাই হোক, আপাতত উড়ে না গিয়ে আমরা বাকি গল্পটা শেষ করি। হ্যাঁ, কি আমরা চলে এসেছি আমাদের আড্ডার একেবারে শেষ পর্যায়ে, যেখানে কথায় কথায় তোমাদের শোনাবো আরও অন্য একটা গল্প। কি গল্প কি গল্প বলছি বলছি, আসলে জানো তো বন্ধু, এই যে দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা,

তিনি তো শুধু পুরাণের পাতাতে আছেন এমন নয়, তিনি আমাদের এই বাস্তব জীবনেও আছেন। কিভাবে আছেন জানো? এমন কিছু মানুষ আছেন আমাদের বাস্তব জীবনে যাদের অসাধারণ সৃষ্টি, উদ্ভাবন আর মেধার জন্য বলা যায় এরাও কিন্তু আধুনিক যুগের বিশ্বকর্মাই বটে। প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন স্যার মোক্ষাগুণ্ডম বিশ্বেশ্বরায়া। আধুনিক ভারতের প্রকৌশল এবং পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে তার নাম একেবারে আলাদা করে লেখা থাকবে আজীবন। একটু ভাবো তো, একটা বাঁধ শুধু কি জল আটকে রাখে তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কৃষি, মানুষের জীবন, একটা গোটা অঞ্চলের উন্নয়ন। স্যার বিশ্বেশ্বরায়া তার অসাধারণ প্রকৌশল দক্ষতায় মহীশূরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হায়দ্রাবাদকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য পরিকল্পনা করেছিলেন বিশেষ ব্যবস্থা। আবার বিশাখাপত্তনম বন্দরকে সমুদ্রের ক্ষয় থেকে বাঁচানোর ক্ষেত্রেও তার প্রযুক্তিগত অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। তাঁর জন্মদিন 15ই সেপ্টেম্বর গোটা দেশে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয়। আর 1955 সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে সম্মানিত করে। সত্যি আধুনিক ভারতের এক বাস্তব বিশ্বকর্মায় তিনি ছিলেন বটে। আর এবার আসি আমাদের বাংলায়, আমাদের বাংলার এক ভুলে যেতে বসা প্রতিভার কথায়, বিপিন বিহারি দাস। এক সময় যখন বিদেশি মোটর গাড়ি ছিল ভারতের রাস্তায় প্রধান ভরসা, তখন কলকাতার মাটিতে দাঁড়িয়ে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে মোটর গাড়ি তৈরির কথা ভাবলেন, স্বপ্ন দেখলেন বিপিন বিহারি দাস। 1920-এর দশকে কলকাতার বালিগঞ্জের কারখানায় নিজের হাতে বিলাসবহুল মোটর গাড়ি তৈরি করে ইতিহাস গড়ে ফেললেন বাঙালি ছেলে। ভাবতে পারো, আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশি প্রযুক্তির দাপটের মাঝেও একজন বাঙালি কারিগর নিজের মেধা আর দক্ষতায় গাড়ি তৈরি করে দেখালেন। তাও আবার যে সে গাড়ি নয়, একেবারে বিলাসবহুল গাড়ি। তার এই অসাধারণ সৃষ্টিশীলতার জন্য তৎকালীন সমাজ এবং সংবাদ মাধ্যম তাকে কলকাতার বিশ্বকর্মা বলেও সম্মান জানিয়েছিল। তাই ভুললে চলবে না বন্ধু, বিশ্বকর্মা পূজোর দিনে শুধু দেবতার কাছেই নয়, আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত মানুষকেও যারা নিজেদের হাত, নিজেদের মেধা এবং স্বপ্ন দিয়ে নতুন কিছু তৈরি করেন, প্রতি মুহূর্তে দেশকে নিয়ে চলেন একটা উন্নত ভবিষ্যতের দিকে। কারণ যুগ বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু সৃষ্টির আনন্দটা বদলে যায় না। আর সেই সৃষ্টির মধ্যেই হয়তো লুকিয়ে থাকে প্রতিটি যুগের নতুন নতুন বিশ্বকর্মা। তাই মনে রাখতে হবে, আজ বিশ্বকর্মা পূজোর দিন, আমাদের স্যালুট, আমাদের কুর্নিশ সেই সমস্ত মানুষগুলোকেও যারা এই একটু একটু করে আমাদের প্রযুক্তির দিক থেকে, আমাদের জীবনের সমস্ত কিছু, যে সমস্ত আমরা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে সমস্ত যন্ত্র ইউজ করি, যে সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করি, সেই সমস্ত প্রযুক্তিগুলো যারা আমাদেরকে তাদের উপহার হিসেবে দিয়ে গিয়েছেন, তাদের প্রতি আমাদের আজ শ্রদ্ধা রইল, অগাধ শ্রদ্ধা এবং কুর্নিশ জানালাম তাদেরকে যুববাণীর পক্ষ থেকে। তবে হ্যাঁ, এটা যেমন ভুললে চলবে না যে দেবতার পাশাপাশি মানুষ রূপে বিশ্বকর্মা আমাদের মধ্যে বিরাজ করেন, আর কি ভুললে চলবে না বলো তো? আর কি অবশ্যই মনে রাখতে হবে? মনে রাখতে হবে যুববাণীর অনুষ্ঠান শোনার কথা। কারণ সারাদিন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আড্ডা দিতে তোমাদের সঙ্গে থাকি আমরা, তোমাদের যুববাণীর বন্ধু বন্ধুরা। যেমন ঠিক যেমন এতক্ষণ তোমাদের সঙ্গে সারা সকাল জুড়ে ছিলাম আমি তোমাদের বন্ধু ঐন্দ্রিলা, তবে লম্বা একটা আড্ডার পর এই মুহূর্তে ঘড়ি ভাই কিন্তু আমাকে বেশ রাগটাক দেখিয়ে বলছে, হয়েছে, এবার বাড়ি গিয়ে ঘুরি ওড়াও তো, আর বেশি বকবক করতে হবে না। ঠিক, কারণ ঘড়ি বলছে এখন সময় শেষের পথে। তবে হ্যাঁ, যুববাণীর অনুষ্ঠানের সময় কিন্তু শেষ হয় না, সারা দিন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তারা থাকবে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, কারা থাকবে সেই কথাও তোমাদেরকে আমি জানিয়ে যাচ্ছি। তবে এই মুহূর্তে আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তবে নোটে গাছ একটু পরেই আবার জেগে উঠবে, কখন বলছি, দাঁড়াও। এই যে সকাল 11টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে তোমরা শুনবে আজ মগজ মিটার, সঙ্গে থাকবে যুববাণীর বন্ধু ব্রতদীপ এবং শ্রীপর্ণা। তারপর একটুখানি পরেই বেলা 12টায় অল্প অল্প গল্প কথা শুনবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, এবং অবশ্যই নিউজ অন এয়ার অ্যাপে সঙ্গে থাকবে মৌলি। আর আজ একটা রয়েছে বিশেষ চমক, প্রতি বৃহস্পতিবারের মতো আজ শুনতে পাবে মজারু ঠিক রাত 9টায় 107 FM রেনবোতে, এবং অবশ্যই নিউজ অন এয়ার অ্যাপে সঙ্গে থাকবে আর যে প্রিয়সমা এবং অর্ণব। তাহলে সারা দিন যুববাণীর অনুষ্ঠান রয়েছে, আর আজ যেহেতু সারাদিন ছুটি তাই জমি

নিয়ে শুনতে হবে যুগবাণীর অনুষ্ঠান। তবে আপাতত তোমার সঙ্গে আমার আড্ডা এখানেই ইতি টানতে হয়। কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে যে বন্ধুরা থাকবে তাদের কথা তো বলেই দিলাম। আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা, তোমার আজকের অনুষ্ঠান কেমন লাগলো সে কথা আমাকে জানাতে ভুলো না। কীভাবে জানাবে? খুব সোজা, আমাদের যে ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVA VANI KOL KTA, সেই পেজে আজকের যে সুপ্রভাতের পোস্টার, সেই পোস্টারের নিচে তোমার মনের কথা কমেন্ট করে জানাতে পারো, কেমন লাগলো সেই কথা জানাতে পারো, বা তোমার ঘুড়ি ওড়ানোর যে কোনো অভিজ্ঞতার কথা কিংবা আজ কী করতে চলেছো সেই কথাও জানাতে পারো। আর অবশ্যই শুনতে হবে, আবারও অন্য কোনো দিন কথা হবে। আজকের মতো এখানেই রেখে গেলাম তোমার জন্য একটা ছোট্ট গান, এবং টাটা।

0: And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন নজরুল গীতি, শিল্পী সুমনা দে।

0: এখন শুনবেন লোকগীতি, শিল্পী উর্মি গায়েন।
1: হঠাৎ হঠাৎ, আরে ডাইনে চল, ডাইনে চল, ডাইনে চল।

0: তবে তা পাওয়া যাবে প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালগুলিতেই। বর্ধিত ক্যাশলেসের সুবিধা ছাড়া এই প্রকল্পের অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে। রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পেও বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই জন্য প্রথম দফায় আগামী 2 অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনী এনে আনুষ্ঠানিকভাবে বক্সার জঙ্গলে ছাড়া হবে। বন দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের প্রোটোকল মেনে ওই বাঘিনীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বক্সা সুন্দরবন ও দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। জনসভা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কেন্দ্রীয় সরকার কাজ করছে। একটি প্রতিবেদন।
1: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন, জিএসটি শুধু কর ব্যবস্থার সংস্কার নয়, দেশের বিভিন্ন রাজ্যকে পৃথক কর অঞ্চল থেকে একটি অভিন্ন জাতীয় বাজারের অংশীদারে পরিণত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কর কাঠামোর সংস্কারের ফলে বেড়েছে করদাতার সংখ্যাও।
2: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 2027-17 মে ব্রিগেডের রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে।
3: আজকে যে বেনিফিসিয়ারি বা উপভোক্তা বা লাভার্থী দেখলেন, এটা শুরু হলো আগামী 1 বছর পরে। নেক্সট 17 সেপ্টেম্বর 2027 যে নেক্সট সাল আপ ও সভাপতি ফের একবার আইয়ে এ হল মে নেই করনে হোগা, ये खुला ग्राउंड में ब्रिगेड में करना पड़ेगा। मुझे भरत खेरा जी बता रहा था, रजनीश जी बता रहा था, हम लोग 2 लाख कर देगा पश्चिम बंगाल के लिए। मैं बता रहा हूँ 5 लाख पश्चिम बंगाल में होगा। ये सरकार तेज रफ्तार से काम कर रहा है।
0: आलोर संगीते जुगलबंदीते नतून रूपे सेजे उठते चले हावड़ा ब्रिज। 50টি বিশেষ থিমের উপর তৈরি হবে আলো সঙ্গীতের পরিবেশনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে সূচনা হয়েছে। মহালয়া থেকে আলো ধ্বনির এই শো পুরোপুরি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি। মুখ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কয়েকজন মন্ত্রীর বসার জন্য রাজ্য সরকার মহাকরণ দ্রুত সংস্কারের কাজ করছে। পূর্ত দপ্তর আগামী 10 অক্টোবরের মধ্যে তাদের কাজ শেষ করবে বলে দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও পুর নগর উন্নয়ন মন্ত্রী, পঞ্চায়েত, পর্যটন, স্বাস্থ্য, পূর্তমন্ত্রীর ঘর সংস্কারের কাজ চলছে বলে তিনি জানান। দার্জিলিংয়ের কার্শিয়ংয়ে শিটংয়ে ঘুরতে গিয়ে আগুনে ঝলসে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এক নবদম্পতি শিটংয়ের একটি হোমস্টেতে ঘুরতে যান, সেখানেই বারবিকিউয়ের সময় আগুনে ঝলসে যান নববধূ। গুরুতর জখম অবস্থায় পর্যটক মহিলা শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসা চলেছে। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে আকাশে রং বেরঙের ঘুড়ি রানাগোনা, কচিকাচাদের সঙ্গে বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ শুদ্ধ সারঙ্গ, তবলা সঙ্গতে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে দ্বিতীয় অধিবেশন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 4:59 হয়ে 48 সেকেন্ড।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনে আজ দ্বিতীয় দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলে কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্রিক্স শিখর সম্মেলনে সকল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতি জারি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যায় কি কিসি ভি ঘটনাওঁ কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইয়োঁ কো উচিত সাবধানি বরতনে অর দোনো পক্ষোঁ কে বীচ সম্বন্ধিত।

0: औरतों के प्रधानों का सम्मान करने की जरूरत है। इस घटना में INS कोलकाता को कोई बड़ा नुकसान नहीं हुआ है और वह अभी भी समुद्र में है।
1: নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ দ্বিতীয় দিনে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সার্নিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে LCA তেজসের দুটি FOC-2 বিমানের প্রশিক্ষণ বিমান এবং প্রথম HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানটির নাম দেন অঙ্কুর। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত পবন হংস লিমিটেডের হাতে 4টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তুলে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে প্রবেশ ঘটল। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার উপর জোর দেন।
2: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস কে সাক্ষী বনে। পহলা ইন্ডিজিয়াসলি ডিজাইনড এন্ড ডেভেলপড ধ্রুব নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো DGCA দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা LCA ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। আর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মুর্শিদাবাদের রেজিনগর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্জিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দের পর তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে নাম প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। উল্লেখ্য, দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে আসনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থী এই সিদ্ধান্ত, তবে সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা। রেজিনগর নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রধানের জন্য তৃণমূল কংগ্রেস 3-4টি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির অংশীদারের মতো কাজ করছে, কমিশন যে বিজেপির কথাতেই চলে তা প্রমাণিত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ DEUSCU এর নির্বাচন আজ শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের জন্য মোট 1,000টি ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই 4টি কেন্দ্রীয় পদে ভোট নেওয়া হয়। নির্বাচনে ABVP, NSUI এবং AIS

0: এ ও এসএফআই এর জোট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলআইসি বিনিয়োগ জালিয়াতির অভিযোগে মুম্বাইয়ের রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী সহ অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জীবন বিমা নিগমের অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2018 সালের মধ্যে এলআইসি রিলায়েন্স ক্যাপিটালের জারি করা 5টি নন কনভার্টিবল ডিবেঞ্চার মোট 3,900 কোটি টাকা বিনিয়োগ করে। এই অর্থ সাধারণ কর্পোরেট কাজ, অর্থের প্রয়োজন মেটানো এবং পুরনো ঋণে পুনরায় অর্থ যোগানোর জন্য ব্যবহারের কথা থাকলেও অভিযুক্তরা ষড়যন্ত্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিনিয়োগের অর্থ আত্মসাতের মতো অপরাধ করেছেন। এর ফলে এলআইসির প্রায় 2,685 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলে বিপুল উৎসাহ উদ্যাপনের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের করোগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে বিকাশ মেহরোত্রা।

0: Aviation Technologies. The Election Commission today allotted separate names and electoral symbols to the rival factions of the Trinamool Congress Party. This will allow the groups led by Mamata Banerjee and Arup Roy to contest the by-elections in Nandigram and Rajinagar on the 6th of next month under new identities. The group led by Arup Roy has been allotted the name Democratic Trinamool Congress and the envelope symbol. The faction led by Mamata Banerjee has been allotted the name Mamata All India Trinamool Congress and the football player symbol. Polling for Delhi University Students Union or DUSU concluded today. Voting was held in two phases. Voting was held for four central posts, that is President, Vice President, Secretary and Joint Secretary. Counting of votes will take place tomorrow at the multipurpose hall of Delhi University's Sports Stadium in North Campus. And at the Asian Games, the Indian women's cricket team entered the semi-finals after comfortably defeating host Japan by 8 wickets in Nissan today. In the quarter-final match, electing to field first, India bowled out Japan for a paltry 57 in 19.5 overs. In reply, India overhauled the target, posting 59 for 2 in just 5 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিশোর কুমারের কণ্ঠে বিভিন্ন ছবি থেকে গান শোনাব। প্রথম গানটি কোটি পতঙ্গ ছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন 19 সেপ্টেম্বর শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শ্রী শ্রী সারদা মায়ের বাণী থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা ডিপ ব্রেন স্টিমুলেশন, এ নিয়ে বলবেন ডাক্তার অমিত ঘোষ। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 8:00 জানো আজানা, শুনবেন কথিকা জ্বালানি পর্ব, এ তৃতীয় পর্ব, বলবেন ডক্টর দেবারতি মিত্র। 8:05 তুবরি সাঁওতাল নাটিকা, শুনবেন নাটিকা দাঁতের লড়াই, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:20 ভজন, শিল্পী অনির্বাণ দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন শিল্পী তুষার, পণ্ডিত তুষার দত্তের অনুষ্ঠান। এরপর 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ। গানের ভেলা উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। গানের ভেলা অনুষ্ঠানটি 10:00 শুনতে পাবেন। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং প্রিয়াশা চক্রবর্তী। 12:00 বাংলার মুখ, হাওড়া জেলার উদয়নারায়ণপুর গ্রাম থেকে, স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের এই অনুষ্ঠানটি সংবাদদাতা সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরের পর দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্য গীতি, 1:45 মহিলা মহল, শুনবেন রং মিলান্তি। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে বিষয় মৎস্য চাষ, বলবেন শুনবেন ডক্টর সুকান্ত সরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক, স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 5:30 শিল্প ভারতী, বিষয় অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, সংশোধনী আইন 2026 নিয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা দুধপাদে। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, সুবোধ চন্দ্র সরেন এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে যুবাদের অনুষ্ঠান, সাঁওতালি ভাষায় স্বরচিত কবিতা পাঠ করবেন সুমিত্রা কিস্কু, পরে লোকগীতি সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দের, এবং এরপর বিজয় হেমব্রম সহশিল্পীবৃন্দের। 6:38 কিষাণবাণী, গরুর মুখে দুধ, এ বিষয়ে ডাক্তার কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। 7:10 কৃষক ও তার পরিবার, বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও তার প্রতিকার, এ বিষয়ে ডক্টর আনন্দ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, 9:00 নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস, 9:20 আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি,

বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ সাক্ষাৎকার গ্রহণ করেছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুনবেন এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী বেহালা বাদন, শিল্পী এস হরিকুমার, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11:00 কীর্তন শ্যামলী দাসী, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। 6:15 সুবদ্ধ সঙ্গীত, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। এরপর 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 6:35 রামচরিত মানস, এই ধারাবাহিকের 238 পর্ব শুনতে পাবেন। 6:45 ভজন, শিল্পী অনির্বাণ দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনা সুভাষিস বন্দ্যোপাধ্যায়। 8:30 আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 8:50 কীর্তন শ্যামলী দাসীর কণ্ঠে শুনতে পাবেন। 9:10 রসধারা। 10:30 সরাসরি সম্প্রচার, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উদ্যোগে 2026 19 এবং 20 সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যৎ 2026 শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 5:20 উঠবসী, শিল্পী উপস্থাপনায় থাকবেন অমরনাথ ভট্টাচার্য। সন্ধ্যে 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 প্রতিবেদনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন গিটার শিল্পী বলয় দত্ত, পরে ডান্স টু দি গ্রুভ, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 26°C এর কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 31.9°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.9° কম। সবচেয়ে কম ছিল 25.8°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.5° কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সবচেয়ে কম 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 32.6 mm। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1000 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।